0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি দ্বিতীয় খণ্ড। বিলুপ্তি হল প্রাণী বিবর্তনের এক স্বাভাবিক ঘটনা। পরিবেশের সঙ্গে ভালদরে খাপ খাওয়া প্রজাতিবর প্রতিযোগিতা তিষ্ঠিব নারী কিছু প্রজাতি লাহে লাহে লোপ পায়। যদরে 7 কোটি বছরের পূর্বে ক্রেটাসিয়াস যুগের শেষত ডাইনোসর লোপ পাইছিল, মেমথ আর মাস্টাডনসর দরে স্তন্যপায়ী প্রাণীও লোপ পাইছিল, অন্যান্য অগণন প্রাণী আর উদ্ভিদও উভয়নদী হয়েছিল, আর সেইদরে সিহতর বিলুপ্তিও ঘটিছিল। ভূস্তরত সংরক্ষিত জীবাশ্মর পৰা আমি সিহতর বিষয়ে আজি জানিব পাৰিছো। বিলুপ্তি অপরিবর্তনীয়, ই হল বিবর্তনের প্রক্রিয়ার অংশ, যি প্রক্রিয়ায় উন্নত জীব প্রজাতির জন্ম দিছে। এই প্রক্রিয়া লাখ লাখ বছর জোড়া এক বিস্তৃত সময় ধরে সংঘটিত হয়েছে। বিবর্তন তত্ত্বর জন্মদাতা চার্লস ডারউইনের এক মহত্তম অবদান হল প্রাকৃতিক নির্বাচন, যাক আমি বিবর্তন আর নতুন নতুন জীব প্রজাতির উৎপত্তির যুক্তিবাদী বিশ্লেষণ বলেও কব পারো। নতুন প্রজাতির সফলতার কারণ হল সিহতে পরিবেশ অনুসরি জীবনধারণ আর বংশবৃদ্ধির নিজকে খাপ খুয়াই লব পারে। মানুষের উৎপত্তির বহু পূর্বে লাখ লাখ বছর জুড়ি অনেক প্রজাতির বিলুপ্তি ঘটিছিল। আদিম মানবে প্রকৃতির সঙ্গে খাপ খাই বনবাস করেছিল আর প্রাণীর বিলুপ্তির প্রধান কারণ হওয়া নাছিল। যি কি নহোক, বিশ্বব্যাপী হওয়া সভ্যতার বিস্তার আর প্রকৃতির বর্ধিত শোষণের ফলত বন্যজীবনের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। শিকার, পরিবেশের পরিবর্তন, বাসভূমির বিনষ্ট সাধন, মাটি, পানি আর বায়ুর প্রদূষণ, জনসংখ্যা বৃদ্ধি, এইসমূহে প্রাণীজগতর ধ্বংসর কারণ হয়ে পড়ছে। ক্রমবিকাশ প্রক্রিয়ার অংশ হিসাবে কিছু প্রজাতি বিলুপ্ত হয়, কারণ পরিবর্তিত পরিবেশত নিজকে অধিক খাপ খুয়াই লোপরা উন্নত প্রজাতিয়ে বিলুপ্ত প্রজাতির ঠাই গ্রহণ করে। কিন্তু আধুনিক যুগত মানুষের ধ্বংসাত্মক কার্যর পরিণতি হিসাবে বহুত প্রজাতি ইতিমধ্যে লোপ পাইছে বা পাবলৈ আগবাড়িছে। ডোডো, প্যাসেঞ্জার পিজন আর চিতাবাঘ আদি প্রাণী বিবর্তনের ফলত বিলুপ্ত হওয়া নাই, মানুষে শিকার করে সিহতক বিলুপ্ত করেছে। উদ্যোগীকরণ আর সম্পদর দ্রুত আহরণের ফলত মাটি, পানি, বায়ু, উদ্ভিদ আর প্রাণীজগত বিপদর সম্মুখীন হয়েছে, আর ফলত বহুত প্রজাতি বিলুপ্ত হয়েছে আর বহুতো বিলুপ্তির পথত। বন্য বিন্যাস হল বন্যপ্রাণী বিলুপ্তির প্রধান কারণসমূহর এটা। জনসংখ্যা বৃদ্ধি আর প্রাকৃতিক সম্পদরাজির বর্ধিত প্রয়োজনের কৃষিকর্মর মানুষের বাসস্থান আর ঘরসিয়া প্রাণীর চরণীয় পথার হিসাবে বনাঞ্চল পরিষ্কার করা বা অধিগ্রহণ হব লাগিছে। প্রাকৃতিক সম্পদরাজির শোষণত প্রযুক্তিবিদ্যার অগ্রগতি আর মানব

0: জিলার রেহরূপ।
1: নমস্কার, জিলার রেহরূপ অনুষ্ঠানলৈ আপোনালোকক স্বাগতম। আজি জিলার রেহরূপত আপোনালোকক লৈ যাম কামরূপ জিলালৈ। আমাক সংগ দিছে কামরূপৰ সংবাদদাতা কৌশিক দাসে। শেহতীয়া বিধানসভা নিৰ্বাচনত এইবাৰ কামৰূপ জিলাৰ

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপড়া গুৱাহাটী
3: আর এগারী শ্রোতার ফোন লো হ্যালো
4: হ্যালো বাইদ নমস্কার
3: হয় নমস্কার কোনে কে আপনি
4: অমিউন হাজরিকায় কিন্তু
3: হয় কে আছে আপনি
4: ভালে আছো বারো বাইদ আমার কালি ইয়াতে নিজারাপার বিহু আছে বিহু আমি সদায় কেনে রাতে আসছো আর
3: হয় আপনি আমার অনুষ্ঠান শুনে বুঝিছো দিগন্ত ভারতীয় লিখা এই গীতটি জুবিন গার্গ কণ্ঠর বড় সুন্দর গীত হয় গীতটি মই সাজু কৰি তুলিছো ইতিমধ্যে আৰু আপোনাৰ বাবে বজাই দিওঁ তেনেহ'লে দেই
4: ধন্যবাদ বাইদেউ
3: হয় আৰু আপুনি ফোন কৰাৰ বাবে ধন্যবাদ আগলৈও ফোন কৰিব আৰু আমাৰ অনুষ্ঠানসমূহ শুনি থাকিব
4: নিশ্চয়
3: গীতটি বজাইছোঁ

শ্রোতা, ইমান পরে আজির অর্ধ আকাশ অনুষ্ঠানটিত তেজপুরের গোপীনাথ বরদলৈ নগরের সম্প্রীতি মহিলা কাননের সদস্যসকলে পরিবেশন করা এটি বিচিত্র অনুষ্ঠান শুনিলে। সদস্যসকল আছিল দীপালী হাজরিকা, আভা গোস্বামী, জুনু বৰুৱা, বিনু বৰা, বন্তি বৰা, বিজু বৰা, কৰবী বৰা, দীপালী বৰদলৈ, ববি বেজবৰুৱা, অনুজা শইকীয়া আৰু লিপিকা দাসে। অনুষ্ঠানটির আত ধৰিলে সদস্যা লিপিকা দাসে। অনুষ্ঠানটির বাণীবন্ধন আর সম্পাদনা চিত্রামণি বড়ুর, প্রযোজনা গৌতম নাথর। শ্রোতাসকলে আজির অর্ধ আকাশ অনুষ্ঠানত এটি বিচিত্র অনুষ্ঠান শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লির পৰা প্রচারিত 6 বজাত হিন্দীত আৰু 6:05 মিনিটত ইংরাজীত বাতৰি শুনিবলৈ পাব।

0: রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই আজি নতুনক শপথ গ্রহণ করা রাজ্যের চারিগী মন্ত্রীক ডক্টর বিতরণ করে। সেই অনুসরি রামেশ্বর টেলিক রূপান্তর আর উন্নয়ন, শ্রম কল্যাণ তথা চাহ জনগোষ্ঠী আর আদিবাসী কল্যাণ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়। অতুল বরাক পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন, চুক্তি রূপায়ণ, সীমা সুরক্ষা আর উন্নয়ন তথা আবকারী বিভাগের দায়িত্ব দিয়া হয়েছে। একদরে মন্ত্রী চরণ বরক পরিবহন আর বড়োলেন্ড কল্যাণ বিভাগের দায়িত্ব দিয়ার অজন্তা নেওগক পর্যটন, মহিলা আর শিশু বিকাশ বিভাগের দায়িত্ব প্রদান করা হয়। দেশত খনিজ তেল, রন্ধন গ্যাস আর প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত থাকাটো সুনিশ্চিত করার সরকারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সন্দর্ভত নতুন দিল্লীত অনুষ্ঠিত এখন আন্তঃ মন্ত্রালয় পর্যায়ের সংবাদমেলত পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ের যুটীয়া সচিব সুজাতা শর্মায় এই কথা প্রকাশ করে। ইপিনে দেশত 69 দিনের অপরিশোধিত তেল আর 45 দিনের রন্ধন গ্যাস মজুত আছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীয়ে প্রকাশ করেছে। ইন্ধন সরবরাহত এই পর্যন্ত কোনো সমস্যা হওয়া নাই বলে উল্লেখ করে জনসাধারণক আতঙ্কিত নহবলে আহ্বান জানাইছে। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিত বিশ্বজুড়ি ইন্ধনের নাটনিক সৃষ্টি হওয়া আশঙ্কার মাজতে শ্রীপুরীয়ে কালি এই আহ্বান জানায়। কয় যে দেশত রন্ধন গ্যাসের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইন্ধন আর অন্যান্য সামগ্রীর ব্যবহারত সংযম রক্ষা করবলে আহ্বানক সতর্কবাণী হিসাবে গ্রহণ করবলে জনসাধারণক পরামর্শ দিয়ে। সাম্প্রতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি প্রধানমন্ত্রী মোদীয়ে সাতটা আহ্বানের প্রতি সঁহারি জানাই কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানে আজি কৃষি আর গ্রামোন্নয়ন বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রালয় আর বিভাগসমূহের বিষয়াসকলের সঙ্গে বৈঠকত মিলিত হয়। বৈঠকের পাছত এখন সংবাদমেলত শ্রীচৌহানে কয় যে মন্ত্রী পর্যায়ত অনাগত এবছরের সোণ ক্রয় নকরার সিদ্ধান্ত লওয়ার বিদেশ ভ্রমণের বিরত থাকারও সিদ্ধান্ত লৈছে। কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে মিতব্যয়ীভাবে খোয়া তেল আর যথাসম্ভব রাজহুয়া পরিবহন ব্যবস্থা গুরুত্ব আরোপ করে। কৃষকসকলের মাজত সারের সন্তুলিত ব্যবহারের ক্ষেত্রে সজাগতা সৃষ্টির কৃষি মন্ত্রালয়ে সমগ্র দেশতে গাঁও পঞ্চায়েত অভিযান আরম্ভ করেছে বলে জানি দিয়ে। বিগত 10 দিন ধরে চলি থাকা অনিশ্চয়তা আর উত্তেজনার অবসান ঘটায় কংগ্রেসে আজি ভি ডি সাথিসানক কেরলমর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে। নতুন দিল্লীত আজি সংবাদমেলত কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক আর দীপিকা ডসমুন্সিয়ে এই কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পাছতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফে রাজ্যখনত সরকার গঠনের আগবাড়িছে। উল্লেখযোগ্য যে কেরলমর বিধানসভা নির্বাচনত এইবার ইউ ডি এফে 2/3 অধিক সংখ্যাগরিষ্ঠতার জয়লাভ করেছিল যদিও বিভিন্ন শিবিরের লবি তথা তৃণমূল পর্যায়ত কর্মীসকলের প্রতিবাদের পরিপ্রেক্ষিত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সিদ্ধান্ত লবলৈ অসমর্থ হয়েছিল। রাজ্য সরকারে অহা 26 মেত বিধানসভাত উমৈহতীয়া দেওয়ানী বিধি সম্পর্কীয় বিধেয়ক উত্থাপন করব। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়ত কার্যকালের প্রথমখন মন্ত্রীসভার বৈঠকত এই সিদ্ধান্ত লওয়া হয়। অহা 21 মের হবলগিয়া বিধানসভা অধিবেশনের অন্তিম দিনা অর্থাৎ 26 মেত উমৈহতীয়া দেওয়ানী বিধি উত্থাপন করা হব। মন্ত্রীসভায় কালি উমৈহতীয়া দেওয়ানী বিধির খসড়াত অনুমোদন জানায়। এই খসড়া অনুসরি পার্বত্য আর ভৈয়াম জনজাতির লোকসকলক উমৈহতীয়া দেওয়ানী বিধির আওতার পৰা বাহিরত রখা হব। প্রস্তাবিত বিধেয়কখনে বিবাহর আইনী বয়স নির্ধারণ, বহু বিবাহত নিষেধাজ্ঞা, সম্পত্তির অধিকার আর লিভ ইন রিলেশনকে ধরে কেইবাটাও বিষয় সামরি লব। রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকীয়ায় বিধানসভাত উমৈহতীয়া দেওয়ানী বিধি উত্থাপনের বিষয়টুক আদরণি জানাইছে।
1: এই ঐতিহাসিক সিদ্ধান্ত ইউনিফর্ম সিভিল কোডর ইমপ্লিমেন্টেশনের তারবাবে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির তরফের পৰা আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নির্বাচনের পূর্বেই সদনের মজিয়াত ঘোষণা করেছিল যে আমার সরকার হলে আমি প্রথম অধিবেশনতে UCC আমি আনিম। কথা দিয়া মতেই প্রতিশ্রুতি রক্ষা করবর কারণে আগবাড়িছে। আর UCC দেশের ঐক্য, সংহতি, লিঙ্গ বৈষম্য আর দেশখনের বাবে সমান আইন, এক আইন, ওয়ান ল, এই সময়ের আহ্বান। আর সেই কারণে এই আইনখনে কাকো ক্ষতি নকরে, কারো উপর কোনো উৎপীড়ন বা অত্যাচার নচলায়।
0: শ্রোতাসকলে সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। পৰৱৰ্তী বাতৰি শুনক ৰূপজ্যোতি বৰুৱাৰ পৰা।
2: রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে পুনের শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করার তৎপরতা চলাইছে। সেই অনুসরী প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে সকল জেলার জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ালয় পত্র প্রেরণ করে নিম্ন আর উচ্চ প্রাথমিকর খালি হয়ে থাকা শিক্ষক পদর তথ্য দাখিল করবলে নির্দেশ দিছে। অহা 30 মে বা তার

0: কিন্তু পরিবর্তিত অবস্থাত অকল শিক্ষার উপরতে এখন ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির মানদণ্ড নহয়, তার লগত আপনার যেটো অর্থনৈতিক অবস্থা আছে সেই অর্থনৈতিক অবস্থাটো স্বাবলম্বী হয়ে কেনেক চলিব পারে সেইটো খুব বহুতে প্রয়োজনীয়। আমার আজি 75 বছর স্বাধীনতার উত্তরের পিছত এটিও আমার একটা মানসিকতা আছে যে যদিও সরকারে বহু অনুষ্ঠান গড়ি উঠাইছে, সাধারণ মানুষের কারণে আমার কারণে এইটাই যে শিক্ষাটো ফ্রি হব লাগে। আর শিক্ষাটো ফ্রি হওয়া বলে লওয়ার লগে আমি হয়তো আন্ডার গ্রেজুয়েট বা একটা ডিগ্রি পালেকে করব পড়ো, তারপর যেটা আছে সেইটা হচ্ছে হায়ার এডুকেশন। সেন্ট্রেল গভর্নমেন্টেও যিমানখিনি করেছে সেই বস্তুটো তেওঁলোকে একটা বস্তু দেখা যায় যে ইমান বছর পিছতো হায়ার এডুকেশনের পার্সেন্টেজ জিডিপি বড় বেশি বড়া নাই। আর ইতিমধ্যে প্রাইভেটাইজেশনকো যথেষ্ট স্বীকৃতি দিছে, ভাল ভাল অনুষ্ঠান হয়েছে, সেইটো প্রয়োজন। আর যেটো সকলের শিক্ষা প্রয়োজন ডিগ্রি হওয়া বা লিটারেসি হওয়া সেইটো কিন্তু গভর্নমেন্টে ফ্রি করার চেষ্টা করেছে। আজ যদি আমার স্টেটতো চাই নতুন গভর্নমেন্টে দায়িত্বভার লওয়ার আগতেই কৈছে যে ডিগ্রি লৈকে শিক্ষাটো ফ্রি করব, সেইখিনিলৈকে ঠিকই আছে। কিন্তু শিক্ষা ব্যবস্থাটো এনেকুৱা যে বহুত চেঞ্জ হয়ে থাকে, আর সেই বস্তুটো চেঞ্জ হয়ে থাকার লগেলগে আপুনি যদি নতুন কিবা এটা করার কারণে আপনার আর্থিক প্রয়োজন হয় সেইটো সহজে নাহিব।
1: আর
0: তেজপুর ইউনিভার্সিটিত আমি সেন্ট্রেল ইউনিভার্সিটি হিসাবে তেওঁলোকৰ যিখিনি সেন্ট্রেল গভর্নমেন্টৰ বৰঙণি আছে সেই বৰঙণিৰ ওপৰতে আমি চলি আছো। গতিকে এতিয়া তোমালোকে দেখিছা যে এআইৰ কথা কৈছো, এইটোৰ কথা কৈছো, সেইটোৰ কথা, এই গোটেই বস্তুবিলাক যথেষ্টখিনি প্রয়োজন হয়। যদিও সেন্ট্রেল গভর্নমেন্টে গোটেইখিনি কৈছে আৰু সেইটো আমি আগবাঢ়ি যাব লাগে বুলি কয়, যিকোনো বস্তু এটা অর্থনৈতিক সুবিধা নোহোৱাকৈ নোৱাৰে। আৰু আমাৰ আগত সেন্ট্রেল ইউনিভার্সিটি ধরক এতিয়া দুখন আছে, আর আগতে দুখনে ইউনিভার্সিটি আছিল, এতিয়া প্রত্যেকখন ডিস্ট্রিক্টতে ইউনিভার্সিটি হয়েছে। সেন্ট্রেল ইউনিভার্সিটি হিসাবে যদি আমি ভাবি যাও ভবিষ্যতে অন্তর্গাঁথনি ডাঙর করার কারণে কিছু টাকা হয়তো আমার প্রয়োজন হব। আর ইউনিভার্সিটি বলে কোয়ার লগে একটা রিজিডিটি থাকি যায়, আজি আপনি ফটক কোর্স একটা বন্ধ করব নয়, নতুনক কোর্স একটা আরম্ভ করতে যেখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় সেইখানে ইমিডিয়েটলি পো না যায়, সেই বস্তুখিনি আমি যদি সেন্টার উপর নির্ভর করে থাকো সেইটা সম্ভব
1: নয়। সম্ভব নয়,
0: গতি আমার পাঠ্যক্রমবিল এনেকা ধরনের করব যেহেতু পাঠ্যক্রমের এটা খুবই প্রয়োজন আছে, আর তা প্রাইভেটাইজ ইনস্টিটিউশনবিলাকত যথেষ্ট টাকা খরচ করে লড়া ছাড়া পড়ি আছে, গতি কিছু পাঠ্যক্রম যেটু খুবই প্রয়োজনীয় সেই বস্তুটো আমি যেটু নর্মেল ফিজ বলে কো খুব কম ধরনের টাকা লই আমি করে আছো সেইটো হয়তো আমি নতুন করে চিন্তা করব। আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টত যেটু এক্সিকিউটিভ MBA আছে তার ফিজটো বেশি, কিন্তু তথাপি বহুতেই ভাল পায় তেওঁলোকৰ আছে, গতিকে তেনেকুৱা ধৰণৰ ডিমাণ্ড বেস্ট করলে আমি বাকিখিনি আগবঢ়াই নিব। বাকিখিনিৰ কাৰণে কবৰ কাৰণে আমি ইনস্টিটিউট ইউনিভার্সিটি যেতিয়া আৰম্ভ হৈছিল আজি 33 ফাউণ্ডেশ্যন ডে হৈ গ'ল, আমাৰ যিখিনি এরিয়া আছে সেইখিনি যথেষ্ট নহয়, গতিকে আমাৰ নতুন এটা কেম্পাস জামুগুৰিত ব্যৱস্থা কৰা হৈছে, আমি হয়তো অনতি পলমে পাম। কিন্তু মই আৰ্থিক কথাটো এইকাৰণে কৈছো যে যিবিলাক সেন্ট্রেল ইউনিভার্সিটি IITs এই গোটেই ইনস্টিটিউটবিলাক তেওঁলোকৰ অন্তৰগাঁথনি ডাঙৰ কৰাৰ কাৰণেও গভৰ্ণমেণ্টে গ্ৰেণ্ট হিচাপে নিদিয়ে, সেইটো লোন হিচাপে ল'ব লাগে। গতিকে আমি সেইখন ইনষ্টিটিউট পাৰ্ট যিখন এক্সটেনশ্যন সেইটোৰ কাৰণে আমি তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব লাগিব, আৰু আমি জানো যে নতুন নতুন ব্যৱস্থাও তাত সন্নিৱিষ্ট কৰিব লাগিব। আৰু এটা এক্সপেনশ্যন প্লেন যিটো আছে সেইটো হৈছে যে BTC বড়ো টেরিটোরিয়াল কাউন্সিলর এরিয়া তেওঁলোকক আমার সেন্ট্রেল গভর্নমেন্টে আমাক আৰু স্টেট গভর্নমেন্টে জানাইছে এখন এটা এক্সটেনশন কেম্পাস করব লাগে তেওঁলোকৰ বড়োলেণ্ড ইউনিভার্সিটি থাকলেও বিচাৰিছে তেজপুর ইউনিভার্সিটির আগর যেটো শৈক্ষিক অবদান সেই হিসাবে করে রিসার্চ ওরিয়েন্টেড সেইটো কারণে কিন্তু আমাক গোটেই টাকাখিনি দিব।
1: আর
0: ইতিমধ্যে আমি বড়ো কালচারে মানে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আদি আমি খুলিছো। আন এটা বস্তু যেটো আমি করবলগীয়া আছে সেইটো আলফা যখন MOU হয়েছিল সেইখান মতে হেরিটেজ কনজারভেশন সেন্টার এটা বনার কারণে কৈছিল সেই গুরু দায়িত্ব আমার তেজপুর ইউনিভার্সিটিকে দিছে, আমি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লগত করিম। আমার খুব ডাঙরক এক্সপেনশন কাট কিছু সমস্যা আছে, এটা কলো অর্থনৈতিক, দ্বিতীয়ত প্রয়োজনে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার আমি লো বুলিয়ে লব নো, গতি সেইটার কারণে আমি চেষ্টা করে আছো। কিন্তু আমার যেটু প্রচেষ্টা যে আগর আমার যেটু রিসার্চ আমি সেই রিসার্চটোর উপর বেশিক কনসেন্ট্রেশন করব বিচারিছো, এন্টারপ্রিনারশিপটো বিচারিছো, স্টার্ট আপ বিচারিছো, কিন্তু কিছুমান কামত আগবাড়ি যাওয়ার আমি করব বিচারিলে হয়তো

0: সামগ্রিকভাবে যে আমার সাধারণ প্রতিযোগিতা হয় তাতে উভয়ে সমানে অংশগ্রহণ করবো। হয়,
1: এই সুবিধাসমূহের ক্ষেত্রে বয়সের কিবা নিয়মাবলী থাকে নাকি?
0: হয়, আমার যা খেলার বয়স থাকে, আমি যদি এজ ক্যাটাগরি বলে কোম, তাতে যদি আমার একটা স্ট্যান্ডার্ড সকল কারণে বা সকলে সেই নিয়ম মানিবলগিয়া হয়, যিকোনো ঠাইতে সেই একে ধরনের নিয়মেই পালন করা হয়। জুনিয়র সিনিয়র তেনেকে বা আমার থাকা উপরেও জুনিয়র তো বিভিন্ন এজ গ্রুপ থাকে, সেই এজ গ্রুপ অনুসরি অংশগ্রহণ করবলগিয়া হয়।
2: হয় স্যার, জেলাখনের বিদ্যালয় আর মহাবিদ্যালয় সমূহ খেলোয়াইসকলের খেলার সামগ্রী আর প্রশিক্ষকের অভাব দূর করবলে কি কি ব্যবস্থা হাতত লোব লাগে স্যার, আপনার মতামত দাঙি ধরো।
0: হয়, আমি দেখিছো বিদ্যালয়সমূহে তেওঁলোকে শিক্ষা বিভাগৰ পৰা নিজাববীয়াকৈ কিছুমান প্রতি বছরে খেলার সামগ্রী তেওঁলোকে ক্রয় করে আর সেইবোৰ তেওঁলোকে তেওঁলোকৰ ছাত্র ছাত্রীসকলক কারণে তেওঁলোকে লয় আর ছাত্র ছাত্রীসকলে তেওঁলোকে তার যোগেদি অনুশীলন করে। আর আমার কার্যালয় বা আমার বিভাগৰ পৰা যিসকল আমার শারীরিক নির্দেশক বা কোচ আছে, তেখেতলোককো আমি কিছুমান নির্দিষ্ট স্কুলত তেখেতলোকক আমি যাবলৈ দিও, তেওঁলোকে তাতো তেওঁলোকে প্রশিক্ষণ প্রদান করে। আর সাধারণতে কবলৈ গলে যিসকল আজিকালি যেহেতু সকলোৱে বিদ্যালয় বা কলেজত শিক্ষা গ্রহণ করে, আর সাধারণভাবে আমি যেবিলাক আমার প্রশিক্ষণ কেন্দ্র আছে বা ট্রেনিং সেন্টার আছে, তাত যেহেতু সেই আমার ছাত্র ছাত্রী সকলেই অংশগ্রহণ করে, গতিকে আমি সামগ্রিকভাবে কব পাৰো যে যদি কোনোবাই বিশেষভাবে খুব আগ্রহেরে এটা খেলত বা কোনোবা এটা ইভেন্টত অংশগ্রহণ করব পারে, তার কারণে তেওঁলোকৰ প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চয় আমি কৈ দিব পাৰো। আর তাৰোপৰি সময় সময় আমি কিছুমান বিশেষ আমি পদক্ষেপও লোক, তার যোগেদি আমি কিছুমান ঠাইত সেই ঠাইখনের যেটু আটাইতকৈ জনপ্রিয় খেল বা সেই ঠাইখনত যদি আমার কিছুমান তথ্য আছে যে সেই বিশেষ ঠাইখনত এটা বিশেষ খেলত প্রাধান্যতা আছে বা তার আগতে তারপরা তেনেকুৱা প্রতিভা ওলাই আহিছে, গতিকে সেই ক্ষেত্রতো আমি কিছুমান ইনিশিয়েটিভ লোক বা কিছুমান তাতো আমি প্রশিক্ষণের ব্যবস্থা করো। আর আমি দেখিছো স্কুল পর্যায়ের কম্পিটিশনবোর আমি আয়োজন করো, তারপরে যেবিলাক আমার ক্রীড়া সন্থা আছে, স্পোর্টস এসোসিয়েশন আছে, তেওঁলোকেও আয়োজন করে। আর কলেজ বিদ্যালয়তো আমি দেখিছো আমি কলেজ পর্যায়ের যেবিলাক কম্পিটিশন আছে, তেওঁলোকের যখন ইউনিভার্সিটির অন্তর্গত তেওঁলোকৰ কলেজ হয়, তেওঁলোকে ইন্টার কলেজ আয়োজন করে সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ সমূহের ভিতর, আর তার পরবর্তী পর্যায়ে তেওঁলোকে ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনও আয়োজন করে। আর এনে ধরনের এই গোটেই আমার খেলার প্রতিযোগিতা সমূহ আয়োজন হয়ে আছে।
1: এটা আমি আপনার পৰা তেজপুর হজরপাড়া স্টেডিয়ামের সফলতার বিষয়ে অকনমান জানিবলৈ বিচাৰিম।
0: তেজপুর স্টেডিয়ামখন আমি তার রাষ্ট্রীয় পর্যায়ের ইনফ্রাস্ট্রাকচার বিশেষকৈ ফুটবল আর এথলেটিক্সত আমি দেখবলে পাইছো। আর তারপরে আমার ইয়াতে ইতিমধ্যে ভলিবলের প্রশিক্ষণ হয়, বক্সিংয়ের প্রশিক্ষণ হয়, তারপরে আর্চারির প্রশিক্ষণ হয়, আর অনাগত দিনত বাস্কেটবলের প্রশিক্ষণ হব, আর হ্যান্ডবলেরও একটা আমার ইনফ্রাস্ট্রাকচার ইয়াতে হব। গতিকে ইয়াতে যখন আগ্রহী তেখেতলোকে ইয়াত অংশগ্রহণ করব পাৰিব, আর ইতিমধ্যে বহু সংখ্যক আগ্রহী খেলুয়ে ইয়াতে প্রশিক্ষণ গ্রহণ করে আছে।
1: হয়, খেল মহারণে ইয়াত যথেষ্ট সহায় করেছে খেলার ক্ষেত্রে,
0: হয় খেল মহারণ এটা আমার বিভাগের কারণে যথেষ্ট একটা সফলতম কার্যসূচী। ইয়ার যোগেদি আমার প্রতিটি স্থানত প্রতিখন গাঁত আমার এই প্রতিযোগিতার অংশগ্রহণ করবর কারণে খেলোয়াইসকলত উৎসাহ যোগা হয়েছিল। আর ইয়ার খেল মহারণের আমার গোটে প্রচেষ্টাটো আসলে খেলোয়াইসকলে প্রথমতে অনলাইনত গৈ তেওঁলোকে নিজকে রেজিস্টার করব লাগে, আর আমি দেখিছিল আমার ইতিমধ্যে দুটা বর্ষত এই প্রতিযোগিতা আয়োজন হয়েছিল, আর এই প্রতিযোগিতা আমার যিকিটা ইভেন্ট আছিলে, যিকিটা আমার খেলার বিভাগ আছিলে, উদাহরণস্বরূপে ফুটবল, ভলিবল, সাইক্লিং, কাবাডি এনে ধরনের কেবাটাও ইভেন্ট আছিলে, তাত যথেষ্ট সংখ্যক খেলোয়ে অংশগ্রহণ করেছিলেন, আর তাত আমি যথেষ্ট উৎসাহ দেখেছিল। আর এই প্রতিযোগিতাটোর আমার যেটু বিভিন্ন পর্যায়ত অনুষ্ঠিত হয়েছিল, প্রথমতে গাঁও পঞ্চায়েত পর্যায়ত, তারপর আমার বিধানসভার সমষ্টি পর্যায়ত, তারপর আমার জেলা পর্যায়ত, তারপর রাজ্যিক পর্যায়ত, তেনে ধরনের, গতি তাতে আমার প্রতিভাসমূহ চিনাক্ত করা বহু সুবিধা হয়েছিল, যেহেতু আমার গাঁও পঞ্চায়েতের যখন শ্রেষ্ঠ বিধানসভা পর্যায়ত অংশগ্রহণ করেছিল, তারপর জেলা পর্যায়ত, পরবর্তী রাজ্য পর্যায়ত। আর আমি কব পো যে সেই প্রতিযোগিতা আমার শোণিতপুর জেলার যথেষ্ট যচিভমেন্ট বা যথেষ্ট সফলতার পাবল সক্ষম হয়েছিল। আমার ভলিবলত আমি চ্যাম্পিয়ন আসলো, এনে ধরনের প্রথম বর্ষত আমি ফুটবলের সিনিয়রত আমি চ্যাম্পিয়ন আসলো, এনে ধরনের বিভিন্ন ধরনের মেডেল আজুরিবল সক্ষম হয়েছিল। আর খেল মহারণের যেটু আমার খেলার পরিবেশত যথেষ্ট একটা গঠনমূলক বা ধনাত্মক প্রভাব আসে, আর যেহেতু তাতে বহুত নতুন খেলুয়ে ওলাই আসে বা হয়তো কিছুমান ঠাইত যত খেলুয়াইসকলে খেলব বিচারে কিন্তু এখন মঞ্চ পোৱা নাছিলে, খেল মহারণের যোগেদি সেই মঞ্চখন পাবল সক্ষম হয়েছিল, গতি ইয়ার প্রভাবটা খুব ধনাত্মক। আর আশা করি পরবর্তী দিনতো খেল মহারণে

শ্রোতা, ইমান পরে বিনয় বৰা আর সঙ্গী সকলের কণ্ঠর বিহু নাম শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লির পৰা প্রচারিত 8:45 মিনিট সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট 9 শুনবলে পাব।

শ্রোতা ইমান পরে হোয়াটসঅ্যাপ যোগে অনুরোধ করা আপনার প্রিয় গীতর অনুষ্ঠান মূর্ছনা শুনিলে এয়া আকাশবাণী তেজপুর এফ এম বেণ্ডৰ 102.4 মেগাহার্টজ লগতে নিউজ অন এয়ারপর জড়িয়তেও শ্রোতাসকলে অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুরেরপরা এটা নিবেদন কৈছো হিন্দি বোলছবির গীতর অনুষ্ঠান প্রথমেই শুনক উদিত নারায়ণের কণ্ঠর দর বোলছবির এই গীতটি।

শ্রোতা, ইমান পরে হিন্দি বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচারিত হয়ে আছিল মিডিয়ামক ঘর 266.66 মিটার কিলোহার্টজ 1125 আর এফ এম বেন্ডর 102.4 মেগাহার্টজ লগতে নিউজ অন এয়ার এপর জড়িয়তেও। এতিয়া স্টুডিওর ঘড়ির সময় নিশা 10:30। ইয়ার লগে লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতে অন্ত পড়িল। কাইলৈ আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 এই একে মিটার আর একে বেন্ডতে। কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুকলি করা হব 5:55 এফ এম বেন্ডর 102.4 মেগাহার্টজত। আজি আমার বিভিন্ন দায়িত্বত থাকা ব্যক্তিসকল হল নিয়ন্ত্রণ কক্ষত সমীর নার্জারী, হগেশ বে, ট্রান্সমিটারত গোবিন ছেত্রী, পরিবহন ব্যবস্থাত নয়ন দৈমারী আর ডিউটি রুমত রশ্মিরেখা ভূঁয়ার সৈতে মই চিত্রমণি বড়ুয়ে প্রচারণ কক্ষরপর অনুষ্ঠান সামরি পুনের লগ পার প্রতিশ্রুতি বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।